অনুষ্ঠিত কৰি ছবি তাক হারলো না কি কি তাও মালে আমি কোনো কাজ না খালো না তাক কোনে কুটা তাক খালো না তাক কোনে কুটা তাক খাইও আলু কুটা কুবুত চিকা লাট্টু সাক কুবুত এই নাই ও লাগত অন্দিছে তুই কাকিও আমি খাইও আলু কুটা কব ওলাই কাকো জানি চিকা লাট্টু সাক কব লাগছি তাই মা ধান না তাই মাই লিঙা মাক তার নাল তো পা তো তাকে ও হাতটাও জানি খাকি চাও তিনি খিয়ান খাকি চাও এই মা আমার ক চুপ কমে মাতা মাকাই মাক্কা পি এখন চুপ টাঙা তাগো উঙু নালিয়া পি আর তো আজ কোনো মেয়ে চুপ মাক্কাও গেল আকশনে এই মেয়ে তিনি কিছু এন চুপ হাত এই মাতা মাক্কো আয়োগ না কাছে আমি মাতা চুপ হতি তা না চুপ কটি আচ্ছা আটটাও জানেন নিয়ে খান্ডু বিউ যা হমে কিছু আন খান্ডু বিউ যা চুপ কটি আমি তো খান্ডু বিউ যা তাকে মানে তো পাকি লাগবে খাকতে সাও তিমি কিছু আন তাই না তুই থাকতে খাই এম নামি তাই মা তাই মা তা না ইসু বিং কাবার খেলে গো সুপ্লাশিমালে আকচুয়া ওখা খাওয়া মোকা খেলতেন সুঙা তাই মা সুপ্লাশিমানে খাওয়া বোঙা তাপিথানি ছেন তে সত্যু আমি দৈনাঙ্গা এসালুলিয়ালাম উপন্যাসালে আমি কিলালে আমি তুমি লিলে আমি উপন্যাসিক চৌকিছি এনে পালাম তাই মা তা বোঙা তিত্ত বেয়া লুচি আলম সুফিন আসি বলা তুক কারণ চেয়ার পিলো আছি গাছে নম আসি বলা কুক ভাই মা কুক কুয়া সাই মো কুক কুয়া কাকা কুক কুয়া নে যাও গোটে হাত তো শিবি কি মাকে আলম কো হাক মা তাতে কি খান নি তুমাকে আলম মানে আবান কি টিভি আনি নি ইয়াগালার মানে মাত্তা মাক্কো সুগল ছুটি হান তো গেল অত সিমারে পা কুক কেউনেওয়াল কুক কুয়া কুক কুয়া কুটা কুক কুয়া তাকে কুক কেউটিংগা তাই মা দপ্পাও না বাসি আর কুনে না তিন আসু খিঙা কুক কুয়া তাই মা তাকা তাক্তা তাপ্পা আমার খাও গান মা কুক কাছে পা খাও গানো সত্যানি টুকটু জানে ও খুব চাষে পালাও আত্মা তামা নে তা চুপ জানি না খাওয়ালো আকসুটা তাই মাসে দাসি মাওনে টোটি যা তা কুমার চাই না কুক কুয়া তো কুক চাই না গানে কিছু কিছু খে ভাগ তা বলা হোক মা কিক পোকা এলো মা কিছু এন লাভ দিল তাই মা তাকানি ইয়ে তাকে আমার আলো তুলব তোরা আমার আলো তুলব এই মাছ খাই না ও টেপাল অকুব এই মাছ খাই না তো বোঝা খাই সে আমার এলিছু তার কথাই ছুই ওখা খাওয়া যাক কথাই ছুই এসে আরো পড়লাও নুন না আমালো খাও খাও আমালো আপাল আমালো কাপি তাকে পালাও আর কি উপরটাও একটু বেঙি সুপ্লাছি মানে রাগতিকা লবণ না পিয়ে শুধু খাওয়ি মজা খাচ্ছি খাওয়ি মজা মাতা তাই না উপ পালাও তাই মা ওখমাত তোমার আলমে কি যাব নি তোমার আলমে ও খাওয়া দাদ মাতা কাতিন গাবার তু ওখমাই ওখমাই নিশ্চয় তার না আদক সে এনাকো ইন আদক তাবে নি না সময় তো বুগামা তাই মা ওখানে সময় ওখানে আসু বলে গানা একটা গানা আগ না খাওয়াচ্ছি পিয়া খা খাওয়াচ্ছিল নামাই নাম নামাই নামা থাকলোছি যত দেখতেছি মাত করছি ওট পড়ালোছি এই অসমের তুমি না অসমের লো তো গেল নেই সতলা আছি এনে নাচিও পিছি কি বিনিয়ানো কাটাই নিক কোয়া কিছু মাল আছে যা যা খাচ্ছি